0: শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। দুটি দেশ আগামী 5 বছরে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরান আলাপ আলোচনা চালিয়ে যাবে। ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে, উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও তার স্বদেশী লিন্ডা নস্কোভা মুখোমুখি হবেন। 7 বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জানিক সিনার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ ও পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রের সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে। ক্রীড়া, উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রধানমন্ত্রী বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সেদেশের অধিবাসীদের ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসন ও তার সরকারের প্রশংসা করেন শ্রী মোদী। তিনি বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুদেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুদেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: লোকতান্ত্রিক মূল্যকে মে দৃঢ় বিশ্বাস হমে নেচুরাল পার্টনার বানাতা হ্যায়, মেড ফর ইচ আদার জেসা হ্যায় ইয়ে। অর দুসরি প্রকার সে দো মেরিটাইম দেশ কে রূপ মে হামারা করিবী সহযোগ ইন্ডো প্যাসিফিক কো এক নয়ী তাকত দেতা হ্যায় অর শান্তি কে হামারে জো লক্ষ্য হ্যায় উসকো অ্যাচিভ করনে মে হামারে সম্বন্ধ এক নয়ী ঊর্জা ভর সকতে হ্যায়।
0: তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও

0: বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন শ্রী মোদি। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুকসন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলেও তিনি জানান।
1: I think we've made tremendous progress in a very short period of time on the trade agenda. But today's focus is about more than just the FTA. It's about where we go to next in this relationship and how we broaden that out. Very proud to announce that we will be forming a strategic partnership, which will give the relationship more framework and breadth for us to continue to expand as we go forward from here.
0: ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রাও স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুদেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আগামী 4 বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা বিনিময়। উভয় নেতা মুক্ত, অবাধ ও বিকাশশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। এজন্য সামুদ্রিক নিরাপত্তা আলোচনা শুরু করারও প্রস্তাব দেওয়া হয়েছে। দুদেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিকেও স্বাগত জানানো হয়েছে আজকের বৈঠকে। পশ্চিম এশিয়ায় উত্তেজনায় উদ্বেগ ব্যক্ত করে দ্রুত শান্তি প্রতিষ্ঠা ও নাগরিক সুরক্ষার ওপর বৈঠকে জোর দেওয়া হয়। হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল শুরু করার আহ্বান জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী অকল্যান্ডে ভারত নিউজিল্যান্ড বিজনেস এনগেজমেন্টে অংশ নিয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, রেকর্ড 9 মাসের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি দৃঢ় বিশ্বাস প্রতিফলিত হয়েছে।
2: इस वर्ष दोनों देशों के बीच 9 महीनों के रिकॉर्ड समय में फ्री ट्रेड एग्रीमेंट किया है। यह आप सभी के लिए मार्केट एक्सेस, इन्वेस्टमेंट, सर्विसेज, टेक्नोलॉजी और टैलेंट मोबिलिटी के नए अवसर लेकर आएगा। मुझे विश्वास है हम 2030 तक द्विपक्षीय व्यापार को दोगुना बढ़ाएंगे।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ায় নতুন করে তৈরি হওয়া অস্থিরতা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরান তাদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাবে। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, গত মাসে দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির অবসান হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানালে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজগুলির ওপর আক্রমণ বন্ধ করার জন্য আমেরিকা আবারও জোরালো আবেদন জানিয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারের ওপর তেহরান নতুন করে আক্রমণ শুরু করায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে কিছু আর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে পশ্চিম এশিয়ার নতুন নেতা মোস্তাফা খামেনি ও আরও 13 জন। ভেনেজুয়েলা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলবর্তী শহর লা গুয়াইরা সম্পূর্ণ ধ্বংস। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইল ফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রাক্কালে প্রতিরক্ষা মন্ত্রী গতকাল বারাখানায় নৌবাহিনীর কর্মীদের এক সভায় ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নতুন দিল্লির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলবর্তী নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো বিওপিএস গঠনের অগ্রগতি

0: শ্রী শাহ বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী পিএম সেতু উদ্যোগের আওতায় সুরাট আইটিআই ক্লাস্টারের জন্য 240 কোটি টাকার কৌশলগত বিনিয়োগ পরিকল্পনার সূচনা করেছেন। এই প্রকল্পের অধীনে আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়াকে এই ক্লাস্টারের অ্যাঙ্কার ইন্ডাস্ট্রি পার্টনার বা প্রধান শিল্প সহযোগী হিসেবে মনোনীত করা হয়েছে। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ম্যাচে গত রাতে তারা বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে আজ মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভরা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিজ, এল সালভাদোরের মার্সেলো আরেভোলোর জুটির বিরুদ্ধে খেলবেন। আগামীকাল পুরুষদের সিঙ্গলসের খেতাব নির্ধারণী ম্যাচে ইয়ানিক সিনার মুখোমুখি হবেন আলেকজান্ডার জাভরেভের। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
1: नमस्कार, यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार सबिना गिरीबाट सुन्नुहोस्। तृणमूल कंग्रेसको पार्टी फण्डसित सम्बन्धित ब्याङ्क खाताहरूको जाँच द्रुत गतिमा भइरहेको छ। कलकत्ता उच्च अदालतबाट दैनिक खर्च सञ्चालनको निम्ति आंशिक राहत प्राप्त भए पनि विधाननगर साइबर थानाले तृणमूलको थप 12 ब्याङ्क खाताहरूको लेनदेनमाथि रोक लगाउने निर्देश विभिन्न सरकारी अनि निजी ब्याङ्कहरूलाई दिएको छ। उक्त कार्यवाही तृणमूल विधायक विश्वनाथ दासद्वारा विधाननगर साइबर थानामा दर्ता शिकायतको आधारमा भइरहेको जाँच अन्तर्गत गरिएको हो। शिकायत गरिएपछि पहिले 3 ब्याङ्क खातालाई फ्रिज गरिएको थियो भने पहिले प्रबन्धन निदेशालय ईडीले पनि यी 3 खाताहरूलाई फ्रिज गरिदियो। यसको विरोधमा तृणमूलले कलकत्ता उच्च अदालतमा याचिका दर्ता गराएको थियो। बिहिबार अदालतले पार्टीको नियमित खर्च सञ्चालनको लागि एकजना विशेष अधिकारी नियुक्त गर्ने निर्देश दिएको थियो। पुलिसले अब पहिला फ्रिज गरिएका 3 खाताहरूको लेनदेनबाट प्राप्त प्रमाणहरूको आधारमा अन्य खाताहरूको जाँच गरिरहेको छ। यसैकारण जाँच पूरा नहुन्जेलसम्म यी खाताहरूबाट कुनै पनि प्रकारको लेनदेनमाथि रोक लगाएको छ। अन्नपूर्ण योजनाहरूको राशि समयमा भुक्तानी नभएको कारण राज्यका धेरै जिल्लामा महिलाहरूको आक्रोश बढ्दै गएको छ। केही स्थानहरूमा भुक्तानी भइरहेको छ भने अन्य स्थानहरूमा राशि अझै पुगेको छैन, जसका कारण लगातार गुनासोहरू आइरहेका छन्। यसैबीच मुख्यमन्त्री सुबिन्दु अधिकारीले मुर्शिदाबादको आफ्नो पहिलो भ्रमणको क्रममा यस विषयमा स्पष्टीकरण दिँदै सबै सामाजिक कल्याणकारी योजनाहरूको जाँच भइरहेको बताउनु भएको हो। उहाँले सम्पूर्ण प्रक्रियाको लागि 2 समय लाग्न सक्ने बताउनु भएको छ। हिज बरहमपुरमा आयोजित एक कार्यक्रममा बोल्दै मुख्यमन्त्रीले भन्नुभयो, पहिलेको व्यवस्थामा विभिन्न योजनाहरूमा ठूलो मात्रामा भ्रष्टाचार भएको थियो। उहाँले जिल्ला परिषद मार्फत जारी गरिएका धेरै टेन्डरहरूमा नक्कली प्रमाणपत्रहरू प्रयोग गरेको आरोप लगाउनुभयो। यसबाहेक लक्ष्मी भण्डार योजनाका झण्डै 600 लाभार्थी, अल्पसंख्यक छात्रवृत्तिका लगभग 3,500 खाता र अन्य धेरै योजनामा नक्कली लाभार्थीको पहिचान गरेको जानकारी प्राप्त भएको छ। नयाँ पार्टी निर्माण समितिको आह्वानमा अलग राज्य गोर्खाल्यान्ड निर्माणको निम्ति आज दार्जीलिङ जिमखाना हलमा सर्वदलीय बैठक सम्पन्न हुने भएको छ। नयाँ पार्टी निर्माण समितिको संयोजक द्वय सञ्जय थुलुङ अनि श्री वीरेन्द्र रसाइलीद्वारा हस्ताक्षर गरिएको पत्र पहाड़का सम्पूर्ण राजनीतिक दलहरूलाई पठाइसकेको जानकारी समितिका सूत्र मार्फत प्राप्त भएको छ। श्री राईले संविधानको धारा 3 अनुसार गोर्खा जातिलाई न्याय गर्नुपर्ने गृहमन्त्री अमित शाह समक्ष अनुरोध गर्दै सबै पक्षबाट सहमति हस्ताक्षर संग्रह गरिने लगायत अन्य विषयमा चर्चा गरिने जानकारी

0: অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সুস্থায়ী ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উভয় দেশই পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
1: हमने भारत न्यूजीलैंड संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप के स्तर पर ले जाने का ऐतिहासिक निर्णय लिया है। इसके अंतर्गत हम हर क्षेत्र में स्पष्ट लक्ष्यों और ठोस परिणामों के साथ आगे बढ़ेंगे। इस वर्ष हमने रिकॉर्ड समय में फ्री ट्रेड एग्रीमेंट किया। इस उपलब्धि से दोनों देशों के उद्योगों, किसानों और युवाओं के लिए नए द्वार खुलेंगे।
0: শ্রী মোদী জানান, অকল্যান্ড থেকে ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউন পর্যন্ত ভারতীয় সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে অসামান্য অবদান রেখেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং সে দেশের সরকারি আধিকারিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে। একই সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের জন্য নিউজিল্যান্ডে নতুন সুযোগ তৈরি হবে।
2: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil. Far too long from visits from Bali, but Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here, and this is one of New Zealand has seen some of the world's biggest stars.
0: এর আগে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করেন। দুই নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ নানা ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র মৌস্বাক্ষর করেন। তিন দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফিরছেন। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ PMFME নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই প্রকল্পের মাধ্যমে 20,300 কোটিরও বেশি টাকার বিনিয়োগ হয়েছে এবং প্রায় 11 লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক জানিয়েছে। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এটি শুধু একটি মাইলফলক নয়, আগামী দিনে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ভিত্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে সংবিধান এবং জনকল্যাণই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে। গয়ায় 8ম বিহার বিধানসভার সদস্যদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের কর্মসূচি বিধায়কদের দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। বিহারকে ভারতের গণতান্ত্রিক যাত্রার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণে বিধায়কদের কাজ করতে হবে। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচন এর অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভা নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের ওপর প্রভাব পড়ে বলে তিনি জানান। জেপিসির চেয়ারম্যান আরও বলেন, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। 18ই জুলাই হাওড়ার সাঁকড়াইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিনই বিকেলে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখার্জির এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে দলের রাজ্যসভার সাংসদ রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে মানুষ দলমত নির্বিশেষে

রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরপ্রদেশে যত সংখ্যক মানুষের ঘরে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি এবং পাঞ্জাবে তাঁর যত সংখ্যক আবক্ষ মূর্তি রয়েছে, পশ্চিমবঙ্গে তা নেই। নবগঠিত রাজ্য সরকার 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসে ছুটি ঘোষণা, তাঁর 125 ফুট মূর্তি নির্মাণ এবং তাঁর পৈতৃক ভিটে হুগলি জিরাটে গ্রন্থাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকওয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নৌকোটিতে ক্রু সদস্য সহ 36 জন যাত্রী ছিলেন। 21 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আন্থই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকোটি উল্টে যায়। ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। হোচি মিন শহরে ভারতের কনসুলেট জেনারেলের তরফে খোলা হয়েছে কনসুল রুম। নম্বরগুলি হল 8436-281-7930, 8491-552-3714, 8433-452-0414। প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টাইফুন বাভি জাপানের শাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর চীনের দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত চীনে 6 লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চীনের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঝেঝিয়াং প্রদেশে 10 লক্ষের বেশি এবং ফুজিয়ান প্রদেশে আরও 1 লক্ষ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। বাভি আগামীকাল ভোরে ঝেঝিয়াংয়ের ওয়েনঝোতে প্রবেশ করতে পারে। এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চীনের জাতীয় আবহাওয়া সংস্থা কমলা সতর্কতা জারি করেছে। বাতিল করা হয়েছে একাধিক উড়ান ও রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধুনিকীকরণ ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার নন্দীগ্রাম এলাকায় মেধা রেলওয়ে কোচ কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শন করেন। 375 একর জুড়ে গড়ে ওঠা এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে রেল কোচের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া ঘুরে দেখেন তিনি। বিশ্বকাপ ফুটবলের খবর এবার। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। 1954 সালে বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ ফোরে জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ফাইনালে ভারতের ত্রয়ী 288-232 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 3 দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকো উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।